সুপ্রভা দাদরর শ্রোতা প্রভাতী তরঙ্গর আন এটি বিশেষ খণ্ডলৈ আপনালোক আটাইকে আন্তরিক স্বাগতম জানাইছো। আদরর শ্রোতা প্রভাতী তরঙ্গর এটি বিশেষ খণ্ড এইভাবে কইছো কিয়নো এটা বিশেষ যে আমার পরিঘটনা, আমার পরিবেশ, আমার প্রকৃতির সহিতে জড়িত হয়ে আছে সেই বিষয় এটি আজি আমি আপনার মাজলে লই আনিছো। আপনাদের হয়তো খবর কাগজত বা বাতরি এইকেদিন যাকেদিন কিছু হলেও পড়িবলে পাইছে বা শুনবলে পাইছে বা আগতো তেনকা ধরনের কথা বতরা চর্চা চলি থাকে যে এল নিনো তার প্রভাব কেনকা হয় আমার পরিবেশত, তার প্রভাবনো আমার যেটো সামগ্রিক গ্রীষ্মর ওপর কেনকা একটা প্রভাব হয় এই এই সময়খিনিত, তার দ্বারা আমার যে জলবায়ুর পরিবর্তন কেনকা হয় বা শুকান বতর হয় গরম বতর হয় নাকি কেনকা ধরনের প্রভাব

0: সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।

জানা রাজভবন হয় থাকে মনে মনে খিরি ঘুরিলে জাগে হয় থাকে মনে মনে খিরি ঘুরিলে জাগে হাহ থাকে জনে জনে গোট খুয়াব লাগে।

আত্মপ্রতিষ্ঠার ঠাম খমিয়াত কোন ভঙা নাই, জুলুকি জুলুকি কয় শিকায় নিয়তিয়ে মনে করা কাহিনীৰ প্রতিশ্রুতির কথা কোনে পাহরা নাই। তথাপিও বতরত খেতিয়কর কঁকাল বান্ধ খায়, উপজি পার সম্ভাবনীয়তাত গাই বাই নোচাকৈ থকা নাই।

শ্রোতা ইমান পড়ে অর্ধ আকাশ অনুষ্ঠানটি শুনিলে। আজির অনুষ্ঠানত তেজপুর নিবাসী অনিমা গোস্বামীর এটি স্বরচিত কবিতা পাঠ মনের কথা শিতানত শুনিলে আর বিউটি শর্মা বরুয়ার কণ্ঠর অসমীয়া আধুনিক গীত কেইটিমান শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া সন্ধ্যা 6 বজাত হিন্দীত আর 6:05 ইংরাজীত বাতরি আকাশবাণী দিল্লির শুনবলে পাব।

শ্রোতা ইমান পড়ে আরাধনা শুনিলে আকাশবাণী তেজপুরেরপরা আজির অনুষ্ঠানত মধুস্মিতা ভট্টাচার্যের কণ্ঠর দুটিভর গীত শুনিলে। এতিয়া শুনক চমুক আজির অনুষ্ঠান পরিচিতি, কিছু সময়ের পিছতে শুনবলে পাব গীতালি। সন্ধ্যার আঞ্চলিক বাতর 6:45 আকাশবাণী গুৱাহাটীৰপৰা শুনিবলৈ পাব, 7 বজাত হিন্দীত আর 7:05 ইংরাজিত বাতৰি আকাশবাণী দিল্লীৰপৰা, আর 7:10 অসমীয়াত বাতৰি আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰপৰা আগবঢ়োৱা হ'ব। 7:20 নিবেদন কৰা হ'ব যুৱবাণী। 7:50 আমাৰ দৈনন্দিন অনুষ্ঠান আজিৰ দিনটো। 8 বজাত মুখ্য বাতৰি কেইটিমান আকাশবাণী গুৱাহাটীৰপৰা প্ৰচাৰিত হ'ব। 8:02 আগবঢ়োৱা হ'ব দীপক মহন্ত ৰচিত এখনি নাট বৈতৰণীৰ পাৰে।